দেখি হদং কে হাইখানা হদং বাবিনি এখনা জং বাবিনি হাই দাংফ্লাই জিমা ববানি তাফ্লাই গাইমা ববানি হাই আছেম থানি নিফারাং হাই হাই আছেম হর গেলাই দাদেমফ্লাই ফাইবাসে হাইখানা।